আকাশবাণী সম্বলপুর জুহার আঞ্চলিক খবর পড়ুছন সুপ্রীতি মিশ্র। লোকভবনর নিউ অভিষেক হলঠানে গলাকালঠানু দুইদিনিয়া কুলপতি সম্মেলনী মূল হয়েছে। রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভমপাটি সম্মেলনীর উদ্ঘাটন করিকি ভারতীয় মূল্যবোধকে আধার করিকি বিশ্বস্তরীয় প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় গঠন লাগি আহ্বান দিয়েছেন। জাতীয় শিক্ষানীতি 2020 কার্যান্বয়ন আও জনজাতি জ্ঞান প্রণালী উপরে গবেষণা লাগি ভেল সে জোর দিয়েছেন। সম্মেলনীতে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি যোগ দিয়েকি বিশ্ববিদ্যালয়মান খালি ডিগ্রী প্রদানকারী নাই হইকি জ্ঞান বড়াবার নবসৃজন আও গবেষণার কেন্দ্র হবার কথা বলে কইছেন। বিকশিত ওড়িশা বিকশিত ভারত লক্ষ্য পূরা করবার লাগি শিক্ষানুষ্ঠান রোডম্যাপ তৈয়ার করবার লাগি মুখ্যমন্ত্রী আহ্বান দিয়েছেন। সম্মেলনের দুইটা অধিবেশন বিভাগীয় পদক্ষেপ দক্ষতা বিকাশ ইন্টর্নশিপ এনসিসি এনএসএস বাগির ভিন ভিন বিষয় উপরে আলোচনা করা যাইতিলা। ভুবনেশ্বর ইউনিট 2 অশোকনগর নথিবা আঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ন আজ মুখ্যমন্ত্রীঙ্কর জন অভিযোগ শুনানি হেবা। জনশুনানি সকালর 8 বজে মূল হেবা। গলা এপ্রিল 27 তারিখ হেবারকে থিবা শুনানি লাগি আঘনু পঞ্জীকরণ করিথিবা আবেদনকারীমানে নিজর অভিযোগ জনাই পারবে। দেশর উঠা দোকানীমানকু ঋণ যোগাই দেইকি সেমানকু সশক্ত করবার উদ্দেশ্যথি মূল হইতিবা কেন্দ্র সরকারঙ্কর

শুনন্ত কার্যক্রমের পরবর্তী গীত কথাচিত্র 1942 এ লভ স্টোরি কণ্ঠশিল্পী কুমার সানু গীত রচনা করেছেন জাভেদ আখতার সঙ্গীত আর ডি বর্মন।

ধর্মর হেব জয় কথাচিত্রর গীত শুনুন। গাইছন ইরা মহান্তি আর কুমার বাপি। গীতিকার বসন্তরাজ সামল। সঙ্গীত দিয়েছেন মলয় মিশ্র।

শ্রোতা বন্ধু, সময়া গড়ি গড়ি যাইসি, মাতা পিতা বয়স্ক হই যাইসন, সে সময়াতে সেমানকু বি স্নেহ আর সমর্থনর জরুরি আবশ্যকতা থিসি। বয়স্ক সময়াতে পিতা মাতাকে একলা নাই ছাড়ি করে সেমানকর পাখে রহবারটা, সেমানকু উচিত সম্মান দেবারটা আমার কর্তব্য হয়। সেমানকর ছোট ছোট ইচ্ছামানকু পূরণ করবারটা, সেমানকর সাঙ্গে সময়া বিতাবারটা সৌভাগ্যর কথা। সারা পৃথিবীতে পিতা মাতাঙ্কর ঠান উঁজা কেই নাই নেই পারন, সেমানে হচ্ছেন জীবনর প্রকৃত ভগবান। আমকু সঠিক রাস্তা দেখাসন, সবুবেলে আমার মঙ্গল চাহেসন। তাঙ্কর ত্যাগর ঋণ আমি কেবে পরিশোধ নাই করে পারু, সেগি সেমানকু সবুবেলে সম্মান দেখাবার কথা, সেবা করবার কথা ও ভাল পাইবার কথা। ইনশেষ হল আজর খোলা ঝরকা কার্যক্রম আকাশবাণী সম্বলপুর। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘণ্টা ঘণ্টা পৌঁছিছি যাই সংখ্যা বারোটার। এথর আরম্ভ করুছু হিন্দি কথাচিত্র গীতর বর্তমানর কার্যক্রম বাতায়ন। কার্যক্রমরে গীত তো শুণবা শ্রোতা বন্ধু, হলে কথা হওয়া আজি আমি এপরি জনে পার্শ্ব গায়িকাঙ্ক বিষয়ে, যে ভারতীয় সঙ্গীত জগতর জনে অত্যন্ত সম্মাননীয় এবং সুমধুর কণ্ঠশিল্পী। 1950-1970 দশকর স্বর্ণিম যুগরে সে হিন্দি, মরাঠি এবং ওড়িয়া ভাষা সমেত 12 অধিক ভাষার অনেক সুপরহিট গীত গাইছেন। লতা মঙ্গেশকরঙ্କ একচাটিয়া যুগরে সুমন কল্যাণপুর নিজর স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করে পারিলে। আপন জাঁপারুবে মু সে পার্শ্ব গায়িকাঙ্କ নাম উল্লেখ কলি, তাঙ্କ বিষয়ে কার্যক্রমে কথা হওয়া। বর্তমান শুণবা ব্রহ্মচারী কথাচিত্রর মহম্মদ রফি এবং সুমন কল্যাণপুর কণ্ঠের গীতটি। গীত রচনা হসরত জয়পুরী, সঙ্গীত নির্দেশনা শঙ্কর জয়কিষণ।

শ্রোতাবন্ধু, ১৯৫২ মসিহারি সুমন কল্যাণপুর প্রথমে অল ইন্ডিয়া রেডিও মাধ্যমে নিজ কণ্ঠদান আরম্ভ করেছিলে। ১৯৫৪ মসিহারি হিন্দি কথাচিত্র দরওয়াজারু সে কণ্ঠশিল্পী ভাবে ডেবিউ করেছিলে। তাঙ্ক বিষয়ে আগকু আহরি জানিবা শুনিবা কার্যক্রমের এথর সাথী কথাচিত্ররু মুকেশ এবং সুমন কল্যাণপুর কণ্ঠে এই গীতটি। গীতরচনা মজরু সুলতানপুরী, সঙ্গীত নির্দেশনা নৌশাদ।

শ্রোতাবন্ধু সুমন কল্যাণপুর সঙ্গীতের উৎকৃষ্ট অবদান পাই 2023 মশায় তা ভারত সরকারঙ্ক দ্বারা দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ প্রদান করা যাইতলা। এহা ব্যতীত 2009 মশায় তা মহারাষ্ট্র সরকারঙ্ক দ্বারা লতা মঙ্গেশকর পুরস্কার এবং শ্রেষ্ঠ শাস্ত্রীয় গীত পাই তিনিথর সুর শৃঙ্গার সংসদ পুরস্কার মধ্যে মিলিছি। সুমন কল্যাণপুর গীতরে এক অলগা প্রকারের মাধুর্য লা এবং সে তাঁকর নম্র স্বভাব এবং সরল ব্যক্তিত্ব পাই সর্বদা স্মরণীয়। শ্রোতাবন্ধু কলাকার জন্ম নিয়ন্তি এবং দিনে এই সংসারর বিদায় মধ্যে নিয়ন্তি, কিন্তু তাঁকর কলা ভবিষ্যৎ পিঢ়ি পাই ছাড়ি যাতে। সুমন কল্যাণপুর কণ্ঠস্বরের থাকা গীতগুড়িক মাধ্যমে সে ভবিষ্যতরে মধ্যে চিরস্মরণীয় রহবে। এই কথা সহ কার্যক্রমের শেষ গীত শুণতু নসিব কথাচিত্রর কণ্ঠ দিয়েছেন সুমন কল্যাণপুর সাথী, গীতরচনা আনন্দ বক্সি, সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: জয়েন কামাগে হে চাকরি অর্ডারম্যান চাকরা
1: এটা টিচর চাকরি
0: টিচর চাকরি হলা
1: যে অ্যাপ্লাই কামকা জিকার কা তামে তারতি হন্নে বারচা
0: মানলা আবদ এমহে রেজিস্ট্রেশন মান জিকিরি
1: আচ্ছা
0: আগলি তা মানে ইয়ে ই হ্যাঁ এক্সচেঞ্জ অফিস নো রেজিস্ট্রেশন মানি তো এম সিটি পাস কাম কাম বলে কি রেজিস্ট্রেশন মানি কি আ হিসাব দেখি করি আদান তাম চিজ কাচার লেটার মানে তৈয়ার যে নিমে করলানো পোস্টিং মানে কিছু নিম জয়েন কামা আত 1987 মশিয়ান তা জানুয়ারি 15 তারিখ লাইন জয়েন কাম জান দিয়ে কি ইস্তি কাহা লাগে ফির আগে তা বস মোটর কি বহুত অসুবিধা আগে গভর্নমেন্ট বস জোড়ে খালি চাল আলগা
1: এই সম্বলপুরতি
0: সম্বলপুরতি ঝাড়বন্দকে আদ সিধা ডভা আনটা তালি লাস্ট বর্ডর নামে মধ্যপ্রদেশ কি লাস্ট বর্ডর তো এমপি বর্ডর কি আসান কেরকা আবসন কেরকাম যে উন্দুলকে পলকাম সাই 13 তারিখ নুরকাম মাহানটা রাজকাম পদমপুর নু আইয়া বস মাহাখারি নানুলা পায়ারিকে ফের 14 তারিখ কেরকাম 14 তারিখ কেরকাম ঝাড়বন্দ নু ফের মাহানটা রাজকাম আসান অফিসকে কেরকাম জয়েন কামসকাম তারপরে এমহে এহা পোস্টিং একাসান মানে স্কুলকে আসান এদাকে উচ্চার এমান
1: আচ্ছা
0: আর ঈশান নিমহে ই স্কুল নু নিমহে পোস্টিং মানে জয়েন কামানাতলি ঈশান নিমর আর মানে আমি করি যা আড্ডা উঠি ঠিক ঠিক কামচাম আর দিয়ে ফের ধরনের কিরণাকে দুই দিন লাগিয়া ফের কিরকাম আর বেড়ি মিস্ত্রা ধরিগিরি কেরকাম আর আসান নেন দুই বরস খালি রাজা
1: নেনে কের কাজ করনি পহলা নিজন
0: পহলান তি এন এমে মামুস গে তাংদা সন্টা রাজা হে আসেন তাঙ্গিয়ান সাঙ্গেন পড়াল কাম কিন্তু তান আধা নু আমবে চা
1: ওহো
0: আর তান হন্নেন মানে এড়পানু রাজা চাষ পাশ কাম আর এখন সঙ্গে টিকে চেয়ে কত বাজ কাম আগে না তান তান এঙ্গান চেয়ে চাষ আর ওটা এমহে সঙ্গে সিটি কাম আলগা আদ গিয়ে ভি ঝাড়বন্দ ব্লক মানে কি চাবাকে আর তাম দুই বহুণী দুই ভাই বহুণী
1: আচ্ছা
0: আর এম ভি দুই ভাই বহুণী কের কাম আর এনে মা বাকে সান এনে রাজা
1: যে হর্তু কুকায় ওটা দুসরা পাদ্দা গিয়ে কেকরি নকরি নানা হু বাকে নেকানে রাজা
0: হু বাকে বহুত মানে ওটা এমহে তো চাকরি হি লাগা নটা মানে ইচ্ছা রাচা আউ এম যেতে গচ্ছা হলে হি কম বলি কি এমহে ওটা সাহস রাচা যে মানলা যাহা ভি মান দেন পাড়ন আউ এই মানে চাকরি কামন বলি করি তো ই আকুন দেন কেন হুর মুখিয়া মাল্লা কুরা গেন তানে হুর মুখিয়া ওর কাম আর বুঙ্কা ভাবিস মাল্লা এমহে ইয়া পোস্টিং বন বাদলম কেন ই কথা মাল্লা মান ভাবনা আর এলচকা হি লাগা লাগা যে কুকা দুটা এসকে কন হতক গেছা লাগে আঙ্গেন সাঙ্গে তামান তো জানর কেরকি জান হে দাদা সানটা আউ আসান গে যেতে বেলে এম পহলা কেরকা হু বাকেন এনে কুকা হাদের গুঠি কি চাকরি বহুত কম রাজ
1: কম কম
0: বহুত কম রাজ তো আসান যেন কেরকা মতো বড়িয়া জায়গা নন্ডে পোস্টিং মানে কি চাই যে আ পাদ্দান তালার বহুত এঙ্গান পুরা আ যেনটা ভগবান সিন মানালগার হন্যা মানালগার এঙ্গান আউ বহুত প্রশংসা ভি কামালগার আর বহুত মিলামিশা কামালগার নিজের হাত দু লেখা ভি কাচার ওটা মৌসা বালকাম পাঁচকিষণটা তাহার পানো রাজকাম যে ধীরে ধীরে আলার এত মিশার কাচার যে আকুন যাকর ভি এঙ্গেড় পাকে বাড়াল না
1: নিশ্চয় নিশ্চয় এদের মাস্টর ওটা বাঁচ ওটা সমাজ নু অলগা তামা লাগান ওটা সম্মান আতলি আর নিম যেন সমিয়ানু নালকু নাঞ্চকার ওটা কুকা হিসাব নু আর টিকে সম্মান হাকানা বদ মানে ওটা স্বাভাবিক তো ফল সম্মান চিৎকার আর বঢ়িয়া হিসাব নু ওটা ই কারণ নিমান হিংসানি হলে ওটা কথা তেঙ্গা যে নিম যেতে হলে পড়ার কার আউ নিম হি আহাল কার যে নিমে বাপা নিমে মা বুয়া ঘর হেতকি স্ট্যান্ডার্ড মাল্লারু টিকে গরিব রাচার একখানে পয়সা চিওর যেন পড়ন হুদান ভি আহাল কার ফির ভি নিমে মনু পড়ম বুড়ি করে যেন তেঙ্গাল কার যে এন যদি হন্যে হট কামন হলে এমে মা বুয়ার এঙ্গান এন্দির বর হন্যে একলা হি মাল্লা লাগু
0: এন্দের বর হন্যে মাল্লা লাগু কিন্তু এমে নিজর চেষ্টা নুয়ে নিজর মানে খরচাতি এম মানে এহে বুয়া যাহা চিওস মা চিওস নিজর খরচাতি এম পাড়ম বলি কি এমে সাহস এটা রাজ আর উনে যে এসকি মানে এতক পার্সকা দাম যে ইন আলখন আমোদ কামা বলি কি এমে মন নু মানে অনটা ঘৃণা মাল্লা রোগ যে এম যেনতা হলে ভি অনটা আগলি কম আউ ই নালখু ছোটে কা বাড়কা ই ভাবনা মাল্লা রোগ নিজর ঘুরি কিনা নেখে মাঞ্জ মারু ভি পয়সা রোজগার এমে কামনা লক্ষ্য রাজা যে আগলি এসকে পাড়ম আর এসকে নিজর নিজর হেডু এসকে নে ইল ই দিহি চিন্তা নু নে রাজকাম আর ছোটে বড়কা নালখু হে চিন্তা বললা
1: মালারু
0: আর লাজ্জে হি মাল্লা কামনা
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এক কথা আউ নালখু কামনা লাজ্জে হি মাল্লা দিন আর নিম বড়িটি কথা তিনকার

সুধীবর্গে, এই সময় সিন্ধু দেশর রাজা জয়দ্রথ মৃগয়া নিমন্তে রথ আরোহণ করি অস্কন্দ বনরে আজ্ঞা প্রবেশ হলে। সিন্ধু।

0: ঝপট ঝপট দেখিলে যে পুরোহিত ধন্য ধন্য কহিলে ভীমসেনু দ্রৌপদী কু জয়দ্রথ নিয়ে যাচ্ছি
1: যাচ্ছি
0: যদি পারু তা কবল রু উদ্ধার কর ইহা শুনি ভীম রাগরে জর্জরিত হয়ে শুণু শুণু বেনি নেত্র।

0: শ্রোতা বন্ধু, আম দেশকু সুস্থ সুন্দর রাখিবাকু হেলে আমকু সম্মিলিত উদ্যম করিবাকু হব। বৃক্ষরোপণ সহ পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবাকু হেব। সম্প্রতি জলবায়ু পরিবর্তন যোগু উভয় মানব ও উদ্ভিদ জগত উপরে এহার কুপ্রভাব পড়ুছি। এবেঠু পরিবেশর সুরক্ষা নহেলে আগামী দিনরে এহা ভয়ঙ্কর রূপ নেব। তেণু এই গুরুদায়িত্ব এবের যুবপিঢ়ীঙ্ক উপরে। সেমানে সজাগ হেবে, পরিবেশর গুরুত্বকু বুঝিবে এবং এহার সুরক্ষা পাই অন্টা ভিড়িবে। এই পরিপ্রেক্ষীরে আজ রয়েছে আলোচনা, পরিবেশ সুরক্ষা দিগরে যুবপিঢ়ীঙ্ক দায়িত্ববোধ। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা তথা সমাজসেবী সুচরিতা মহান্তি।
1: পরিবেশ সুরক্ষা উপরে যুবপিঢ়ীঙ্কর দায়িত্ববোধ অনেক রয়েছে। সেথে কেবল যুবপিঢ়ীঙ্কর নুহে, আম সমস্ত সে দায়িত্ববোধ রহবা দরকার। দিনকু দিন পল্লীরু সহর যায় পরিবেশ প্রদূষিত হবার লাগিছি। এবে চিন্তার বিষয় যে প্রদূষণ নামক সংকটর প্রাণী জগৎ কিপরি নিজক সুরক্ষিত রাখিপার বা উদ্ধার পাইব। তেণু জল স্থল বায়ুমণ্ডলকু আমি শুদ্ধ রাখা আবশ্যক। সেথিপাই আম সমস্ত মুখ্য উদ্দেশ্য রহিব, প্রত্যেক লোক গোটিয়ে লেখাঁ গছ লগাইবা। বর্ষ তমাম আমি কিছু না কিছু দিবস পালন করে থাকে, কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালন করা, সচেতন হওয়া এবং সচেতনতা আনিবা সমগ্র বিশ্ব পাইঁ এক বিশেষ গুরুত্বপূর্ণ দিবস। এথিরে যেতে যুবপিঢ়ি অছন্তি, যদি আমি তাঙ্কু দায়িত্ব দেবা বা তাঙ্কু সবুথিরে আমি সামিল করিবা, তাহলে যুবপিঢ়ি হি বিশ্বকু সুরক্ষিত রাখিপারিবে এবং পরিবেশ সুরক্ষিত রহিপারিব। পৃথিবী গোটে অমূল্য সম্পদর গন্তাঘর, তার প্রাকৃতিক সুন্দরতাকু আহুরি সুন্দর করিবা মানুষ মানকর ধর্ম। কিন্তু আম্ভে মানে যেউভাবে ভাবে অমানবীয় কৃতঘ্ন কার্য করি চালিছু, যাহা ফলরে আমি ধ্বংসমুখকু টানি হয়ে যাউছু, এথিরু কিভাবে ভাবরে ক্ষান্ত রহি সমস্ত জীবজগতর মঙ্গল সাধন হয়ে পারিব, সেথিপাই এবে সময় আসিছি সতর্ক হেবা এবং সচেতন হেবা। 1968 মসিহারে সুইডেন ঠারে আয়োজিত সম্মেলনীরে প্রথমে বিশ্ব পরিবেশ দিবস পালন নিমন্তে প্রস্তাব পড়িছিলা। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র মহাসভা সম্মেলনী স্টকহোম ঠারে 1972 মসিহারে জুন মাস 5 তারিখকু বিশ্ব পরিবেশ দিবস ভাবে ঘোষণা করা যাইতিলা। এই সম্মেলনীরে 119 গোটি দেশ ভাগ নেইতিলে। এথিরে মুখ্য উদ্দেশ্য থিলা বৃক্ষরোপণ। পুনি 1974 মসিহারে প্রথম থর পাই ওনলি ওয়ান আর্থ বা এক পৃথিবী পরিবেশ দিবস ঘোষণা করা যাইতিলা। পরিবেশ দিবসরে জীবিত ও নির্জীব বস্তু সামিল অটে মানুষ জীবন উপরে, যাহাকি বহু মাত্রায় প্রভাব পড়িথায়। কথারে অছি আপনা হস্তে জিহ্বা ছেদি, কে অছি তার প্রতিবাদী। নিজ কর্মর ফল আম নিজকু হি ভোগ করিবাকু পড়িথায়। নিজের স্বার্থ মেটাইবা আশারে সৌন্দর্যপূর্ণ পৃথিবীকু নষ্টভ্রষ্ট করি এবে নাহি নথিবা অসুবিধারে সম্মুখীন হউছু। এহার বিশেষ কারণ হেউছি জনসংখ্যা বৃদ্ধি। প্রতিবর্ষ জনসংখ্যা যেতিকি বড়ুছি, সেই অনুসারে বাসগৃহ সৌখিন আসবাবপত্র তৈরি করিবা পাইঁ গছ কাটিবা সহিত জাড়েনি পাইঁ কাঠ ও বিভিন্ন বড় বড় দামি গছ অবাধরে কাটি বিক্রি করে দেওয়া, তৎসহিত জঙ্গলরে নিয়া লগাই ঔষধীয় বৃক্ষ নষ্ট করিবা আদি ঘৃণ্য কার্য করিবাকু পছাও নাহি। বৃক্ষ কাটি জঙ্গল নষ্ট করিবা দ্বারা দিনকু দিন অম্লজান হ্রাস পাউছি, গ্রীষ্ম প্রবাহ বড়ি চালিছি, জলবায়ু নষ্ট হই বর্ষার ঘোর অভাব দেখা দেইছি, যেউথিপাই কি জলস্তর বহু তলকু খসি গলানি, গছলতা কাটি ধ্বংস করিবা ফলরে অঙ্গারকাম্ল বড়ি গলানি। এই পরিপ্রেক্ষীরে মু কহিবাকু চাহিবি, যদি যুবপিঢ়ি জঙ্গল সুরক্ষা দায়িত্বরে রহন্তে, যেউঠি যেউঠি বি জঙ্গল রহিছি, যদি যুবপিঢ়ীঙ্কু সে দায়িত্ব দিয়া যাআন্তা জঙ্গল সুরক্ষা দায়িত্বরে, তাহলে সেমানে হুয়েত যেউভলি গছ কটা হউছি তাকু সেমানে সুরক্ষিত রাখিপারন্তে, এবং যেউ যেউ জাগারে গছ কটা হউছি সেই সেই জাগারে সেমানে নুয়া গছ কিছু লগান্তে। স্কুল কলেজ ঠু আরম্ভ করিকি প্রত্যেক অনুষ্ঠানরে, ঘর বাড়িরে, রাস্তা কড়রে, সবু জাগারে গছ নিহাতি লগাইবা আবশ্যক। যেউঠি ঘরটিয়ে রয়েছে গছটিয়ে না, সেইটি আপনার উষ্মতা বড়ি যায়, এবং যে জায়গায় গছটিয়ে অছি সেইটি আপনার যদি 10 মিনিট কি 15 মিনিট আপনার ছিড়া হচ্ছেন, আপনার তাহলে শান্তি অনুভব হয়ে। জনসংখ্যা বৃদ্ধি সহিত শহরীকরণের বিকাশ ঘটিছে। সুখ সমৃদ্ধি উপভোগ লড়ুয়া মানুষ বড় বড় শিল্প কলকারখানা নির্মাণ করুছেন, সেথির নির্গত বিষাক্ত ধূয়া বায়ুমণ্ডলকে দূষিত করুছে। এহা ব্যতীত কলকারখানার বাহু থাকা অদরকারী বিষাক্ত জল সেসব নদী কেনার সমুদ্র মধ্যকু ছাড়ুথিবারু জল মধ্য প্রদূষণ হয়ে। ଯେଉଁ ଜଳ ବ୍ୟବହାର କରିବା ଦ୍ୱାରା ସେଠାରେ ବସବାସ କରୁଥିବା ମଣିଷ ଓ ଜୀବଜନ୍ତୁ ଜଟିଳ ରୋଗରେ ଆକ୍ରାନ୍ତ ହୋଇ ମୃତ୍ୟୁବରଣ କରିଥାନ୍ତି। ସେସବୁର ସମାଧାନ ନହେଲେ ଆଗାମୀ ଭବିଷ୍ୟତରେ ବହୁ ମାତ୍ରାରେ କୁପ୍ରଭାବ ଆମ ସମସ୍ତଙ୍କ ଉପରେ ପଡିବା ଥୟ। ସେହି ଜନସଂଖ୍ୟା ବୃଦ୍ଧି ନିମନ୍ତେ ଯାନବାହନ ଚଳାଚଳ ଅଧିକ ଭାବରେ ହେଉଛି। ଲକ୍ଷ ଲକ୍ଷ ଯାନବାହନରୁ ନିର୍ଗତ ଧୂଆଁ ବାୟୁମଣ୍ଡଳରେ ମିଶିବା ଦ୍ୱାରା ପ୍ରଦୂଷଣ ନିମନ୍ତ୍ରଣ କରିବା ଏକ ଚିନ୍ତାର ବିଷୟ ହୋଇଛି। ଯାନବାହନର ବିଭିନ୍ନ କର୍କଶ ଶବ୍ଦ ସବୁ ଜନମାନସକୁ ଅସ୍ଥିର ଓ ବିବ୍ରତ କରିଥାଏ। ବ୍ୟବହୃତ ପୋଡ଼ା ମୋବିଲ ଡିଜେଲ ଗୁଡିକ ଜଳରେ ମିଶି ଦୂଷିତ କରୁଛି। ଠିକ ସେମିତି କାଠ, ଡିଜେଲ, ପେଟ୍ରୋଲ, କୋଇଲା, କିରୋସିନ ଆଦି ଇନ୍ଧନ ଯୋଗୁଁ ସଲଫର ଡାଇଅକ୍ସାଇଡ ଭଳି ବିଷାକ୍ତ ଧୂଆଁ ଓ ଅଙ୍ଗାରକାମ୍ଳ ବାୟୁମଣ୍ଡଳରେ ମିଶିବା ଦ୍ୱାରା ପ୍ରଦୂଷଣ ନିୟନ୍ତ୍ରଣ କରିବା ମଧ୍ୟ ସମ୍ଭବ ହୋଇପାରି ନାହିଁ। ଆକାଶ ମାର୍ଗରେ ଉଡୁଥିବା ଅସଂଖ୍ୟ ବ୍ୟୋମଯାନ ମାନଙ୍କରୁ ଯେଉଁ ଉତ୍ତପ୍ତ ବାୟୁ ନିର୍ଗତ ହୋଇଥାଏ ତାହା ମଧ୍ୟ ବାୟୁମଣ୍ଡଳର ଉତ୍ତାପକୁ ବୃଦ୍ଧି କରିଥାଏ। ଆଉ ଗୋଟିଏ ବଡ ସମସ୍ୟା ହେଉଛି ବୈଜ୍ଞାନିକ ପଦ୍ଧତିରେ ପ୍ରଚାର ପ୍ରସାର କରିବା, ବିଭିନ୍ନ ପଦ୍ଧତିରେ ରାସାୟନିକ ସାର, କୀଟନାଶକ, ଔଷଧ, ଆଣବିକ ଅସ୍ତ୍ରଶସ୍ତ୍ର ପରୀକ୍ଷା ନିରୀକ୍ଷା ଯୋଗୁଁ ମୃତ୍ତିକା, ଜଳ ଓ ବାୟୁମଣ୍ଡଳ ବାରମ୍ବାର ପ୍ରଦୂଷିତ ହେଉଛି। ବର୍ଷାର ଅନିୟମିତତା, ଜଳସ୍ତର ହ୍ରାସ, ତାପମାତ୍ରା ବୃଦ୍ଧି, ମୃତ୍ତିକାର କ୍ରମଶଃ ଉର୍ବରତା ହ୍ରାସ ପାଇବା ଆଦି ସମସ୍ୟା ଯେତେ ବିଶ୍ୱକୁ ବିପଦ ମୁଖରେ ପକାଇଛି। ଜଙ୍ଗଲ ନଷ୍ଟ ହେଉଥିବାରୁ ବନ୍ୟଜନ୍ତୁ ଗ୍ରାମ ଏବଂ ସହର ମୁହାଁ ହେଉଛନ୍ତି। ଯଦି ଏହିପରି ଭାବରେ ଜନସଂଖ୍ୟା ବୃଦ୍ଧି, ଶିଳ୍ପ ପ୍ରତିଷ୍ଠାନ, ଯାନବାହନ ଚଳାଚଳ, ଜଙ୍ଗଲ କ୍ଷୟ ବଢି ଚାଲୁଥିବ ତାହେଲେ ପ୍ରାକୃତିକ ବିପର୍ଯ୍ୟୟ, ଜଳସ୍ତର ହ୍ରାସ, ଉତ୍ତାପ ବୃଦ୍ଧିରୁ କେହି ରକ୍ଷା କରିପାରିବେ ନାହିଁ। ଦୀର୍ଘ ବର୍ଷ ହେଲାଣି ଯକୃତ, ହୃଦରୋଗ, ଯକ୍ଷ୍ମା, କର୍କଟ ରୋଗ ଭଳି ମାରାତ୍ମକ ରୋଗରେ ପଡି ଅନେକ ଲୋକ ଜୀବନ ହାରୁଛନ୍ତି। ଅନେକ ଅଞ୍ଚଳରେ ବର୍ଷ ବର୍ଷ ଧରି ବର୍ଷାର ଘୋର ଅଭାବ ଦେଖାଦେଇଛି। ଯେଉଁଠି ମାଟି ଫାଟି ଆଁ ହୋଇଯାଇଛି ସେଠାରେ କୌଣସି ପ୍ରାଣୀ ବଞ୍ଚି ରହିବା ସମ୍ଭବ ନୁହେଁ। ଏପରି ହେଲେ ବୈଚିତ୍ରମୟ ପୃଥିବୀକୁ ଧ୍ୱଂସ ମୁଖରୁ ବଞ୍ଚାଇ ରଖି ହେବ କି? ସମଗ୍ର ବିଶ୍ୱ ମରୁଭୂମି ସଦୃଶ ଦୃଶ୍ୟମାନ ହେବ। ବେଳ ଥାଉ ଥାଉ ଏ ବିପଦକୁ ଟାଳି ଦେବା ଭଲ। ପରିବେଶ ସୁରକ୍ଷା ପାଇଁ ଅନୁକୂଳ ବାତାବରଣ ସୃଷ୍ଟି କରିବା ଆମ ସମସ୍ତଙ୍କର ଦାୟିତ୍ୱ ମୂଳ ଲକ୍ଷ୍ୟ। ଆସନ୍ତା June 5 ପଡୁଛି ପରିବେଶ ଦିବସ, ତେଣୁ ସେହି ପରିପ୍ରେକ୍ଷୀ ଆଉ ଥରେ କହିବି, ଯୁବପିଢି ମାନଙ୍କୁ ଯେଉଁଭଳି ସେମାନେ ଗାଡି ଚାଳନା କରୁଛନ୍ତି, ଗାଡି ଚାଳନା ନ କରି ଯଦି ସେମାନେ ପଦଚାଳନା କରନ୍ତେ ବା ସାଇକେଲରେ ଯିବା ଆସିବା କରନ୍ତେ ପରିବେଶ ଆଉ ଦୂଷିତ ହୁଅନ୍ତା ନାହିଁ। ତାଙ୍କର ଦାୟିତ୍ୱବୋଧ ସମସ୍ତଙ୍କ ପ୍ରତି ରହିଛି। ସେମାନେ ନିଜେ ଯଦି ସଚେତନ ହେବେ ତାହେଲେ ସମସ୍ତେ ସଚେତନ ହେବା ନିହାତି ଆବଶ୍ୟକ। ପ୍ରଥମତଃ ଜଙ୍ଗଲ ସମ୍ପଦ ସୁରକ୍ଷା ପାଇଁ ସରକାରୀ ଓ ବେସରକାରୀ ସ୍ତରରେ ଉଦ୍ୟମ କରିବା ବାଞ୍ଛନୀୟ। ବହୁଳ ଭାବରେ ବୃକ୍ଷରୋପଣ ହେବା ବିଧେୟ। ଦ୍ୱିତୀୟତଃ ଚତୁର୍ଦିଗରେ ଫୋପାଡୁଥିବା ପର୍ଯ୍ୟାପ୍ତ ବର୍ଜନ ବସ୍ତୁକୁ ଠୁଳ କରି ନଷ୍ଟ କରିବା ଏବଂ ତୃତୀୟତଃ ପ୍ଲାଷ୍ଟିକ ମୁକ୍ତ କରିବା। ତତ୍ସହିତ କଳକାରଖାନାରୁ ନିର୍ଗତ ଧୂଆଁ ଏବଂ ଦୂଷିତ ପାଣିକୁ ଜଳରେ ଓ ବାୟୁମଣ୍ଡଳରେ ମିଶିବାକୁ ନ ଦେବା, ତାହେଲେ ଆମ ଜୀବନ ଶୈଳୀର ପରିବର୍ତ୍ତନ ଘଟିବ। ପ୍ରାକୃତିକ ସୁନ୍ଦରତାକୁ ଆହୁରି ସୁନ୍ଦର କରିବା ମଣିଷମାନଙ୍କର ଧର୍ମ ଓ କର୍ମ ହେବା ଆବଶ୍ୟକ। ପ୍ରତିବର୍ଷ ବାୟୁ ପ୍ରଦୂଷଣ ଏବଂ ଘରୋଇ ବାୟୁ ପ୍ରଦୂଷଣ କୁପ୍ରଭାବରେ ବିଶ୍ୱରେ 70 ଲକ୍ଷ ଲୋକଙ୍କର ଅସ୍ୱାଭାବିକ ଭାବେ ମୃତ୍ୟୁ ଘଟିଥାଏ ବୋଲି ବୈଜ୍ଞାନିକ ମାନେ ମତ ଦିଅନ୍ତି। ତେଣୁ ଏସବୁ ଠାରୁ ଦୂରେଇ ରହିବାକୁ ହେଲେ ଆମକୁ ସତର୍କ ରହି ବିଭିନ୍ନ ମାଧ୍ୟମରେ ସଚେତନତା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆୟୋଜିତ କରିବାକୁ ହୋଇଥାଏ, ଯଥା ବୃକ୍ଷରୋପଣ, ସଫାସୁତୁରା, ପ୍ରବନ୍ଧ ରଚନା ପ୍ରତିଯୋଗିତା, ବିଭିନ୍ନ ଚିତ୍ରକଳା ପ୍ରଦର୍ଶିତ କରି ପରିବେଶ ସୁରକ୍ଷା ଉପରେ ସ୍ଲୋଗାନ ଦେଇ କର୍ମଶାଳାରେ ଲୋକମାନଙ୍କୁ ବୁଝାଇବା ଇତ୍ୟାଦି। କଥାରେ ଅଛି, ପରିବେଶ ସୁରକ୍ଷା ଆମ ଦାୟିତ୍ୱ, ନହେଲେ ହୋଇବା ଆମେ ବଡ ହନ୍ତସନ୍ତ। ଆଗକୁ ବର୍ଷା ଦିନ ଆସିଯାଉଛି, ସବୁଆଡେ ସଫାସୁତୁରା କରି ପ୍ରତ୍ୟେକ ଲୋକ ଗୋଟିଏ ଲେଖାଏଁ ଗଛ ଲଗାଇବାକୁ ଚେଷ୍ଟା କଲେ ସବୁଦିନ ହଜାର ହଜାର ସଂଖ୍ୟାରେ ଗଛ ଲଗା ହୋଇପାରିବ। ରାସ୍ତାର ଦୁଇ ପାର୍ଶ୍ୱରେ ବିଦ୍ୟାଳୟ ଇତ୍ୟାଦି ଅନୁଷ୍ଠାନ ମାନଙ୍କରେ, ଶିଳ୍ପାଞ୍ଚଳ ମାନଙ୍କରେ ବୃକ୍ଷରୋପଣ ସହିତ ପ୍ଲାଷ୍ଟିକ ଗୁଡିକ ସ୍ୱତନ୍ତ୍ର ସ୍ଥାନକୁ ସ୍ଥାନାନ୍ତରିତ କରାଯାଉ, ଯାହାର ପ୍ରଭାବ ଜୀବଜନ୍ତୁଙ୍କ ଉପରେ ପଡିବ ନାହିଁ। ବୃକ୍ଷ ହିଁ ଆମ ଜୀବନ, ଗଛଟିଏ ବଞ୍ଚିଲେ ଆମେ ବଞ୍ଚିପାରିବା। ପ୍ରକୃତିର ଦାନ ପ୍ରାଣୀ ଜଗତ ପାଇଁ ସବୁଠାରୁ ଶ୍ରେଷ୍ଠ ବରଦାନ, ତେଣୁ ସେ ଦାନକୁ ନଷ୍ଟ ନ କରିବାର ସଂକଳ୍ପ ନେଇ ଆମେ ଆମ ଭବିଷ୍ୟତକୁ ଉଜ୍ଜଳ କରିବା। ଯୁବପିଢି ଏଥିରେ ସାମିଲ ହୋଇ ନିଜେ ମଧ୍ୟ ସଂକଳ୍ପ ନିଅନ୍ତୁ। ବର୍ତ୍ତମାନ ଆମ ଦେଶର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଯୋଉ ଆହ୍ୱାନ କରିଛନ୍ତି ମାଙ୍କ ନାମରେ ଗୋଟିଏ ଗଛ ଲଗେଇବା, ସେଥିପାଇଁ ସମସ୍ତେ ଆମେ ସଚେତନ ହୋଇକି ମାଙ୍କ ନାମରେ ଗୋଟିଏ ଲେଖା ଗଛ ଲଗେଇବା, ପରିବେଶକୁ ସୁରକ୍ଷିତ ରଖିବା। ସମସ୍ତେ ମିଶି ଯଦି ସବୁଆଡେ ଗଛ ଗୋଟିଏ ଲଗାନ୍ତି ତାହେଲେ ଆମର ପରିବେଶ ଖୁବ ସୁନ୍ଦର ହେବ ଏବଂ ସବୁଜିମା ଭରି ଉଠିବ।
0: ଶୁଣୁଥିଲେ ଆଲୋଚନା, ପରିବେଶ ସୁରକ୍ଷା ଦିଗରେ ଯୁବପିଢ଼ିଙ୍କ ଦାୟିତ୍ୱବୋଧ, ଏ ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଲେଖିକା ତଥା ସମାଜସେବୀ ସୁଚରିତା ମହାନ୍ତି। ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖୁଛୁ, ନମସ୍କାର।
2: ଶୁଣିଲେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯୁବଶକ୍ତି, ପ୍ରଯୋଜନା ବିନୟ କୁମାର ସାମନ୍ତରାୟ, ଉପସ୍ଥାପନା ବାଉରୀ ବନ୍ଧୁ ସ୍ୱାଇଁ। ଆକାଶବାଣୀ କଟକ ଆପଣମାନେ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଶୁଣିପାରିବେ ବିଜ୍ଞାପନ ପରେ।
3: ବନ୍ୟା ହେଉ ବା ମହାବାତ୍ୟା ସବୁ ପରିସ୍ଥିତିରେ
4: ଗାଁରୁ ସହର ଯାଏ ସବୁ ସ୍ଥାନରେ
3: ଆବାଳ ବୃଦ୍ଧ ବନିତା ସମସ୍ତଙ୍କ ପାଇଁ
4: ଜୁଆଙ୍ଗ ଓ ସାନ୍ତାଳଙ୍କ ଠାରୁ ବଣ୍ଡା ଏବଂ କୋୟାଙ୍କ ଯାଏ ସବୁରି ଭାଷାରେ
3: କେବଳ ଆକାଶବାଣୀ।

শ্রোতাবন্ধু মানে আজর লাগে এতকি এজ আপনার সঙ্গে মুই উপস্থাপনার লি লোকনাথ নাগ ফির আরে সমারকে ফির ভেট পড়মা সুখর দুঃখর হেমা আউ গীত শুনমা সেতকি বেল যাক রহুচু জুহার।

দৈনিক বজার পরিস্থিতি প্রথমে শুনন্তু পাইকারি মূল্য সম্পর্কে। সম্বলপুর বজারে মোটা চাউল কুইন্টাল প্রতি 3,000 টাকার 3,600 টাকা থাকাবেলে সরু চাউল 4,800 টাকার 5,500 টাকা, চীনাবাদাম 8,500 টাকার 9,500 টাকা, সোরিষ 10,000 টাকার 11,000 টাকা মধ্যে, সোরিষ তেল 16,533 টাকার 20,999 টাকা, গুড় 4,000 টাকার 4,900 টাকা, আলু 800 টাকার 1,060 টাকা মধ্যে রয়েছে। এথর শুধু খুচরা মূল্য সম্পর্কে। সম্বলপুর বজারে মোটা চাউল কিলোগ্রাম প্রতি 35 টাকার 40 টাকা থাকাবলে সরু চাউল 53 টাকার 60 টাকা, সোরিষ তেল 170 টাকার 215 টাকা, আলু 15 টাকার 18 টাকা, অটা 33 টাকার 48 টাকা, মুগ ডালি 95 টাকার 108 টাকা, হরড় ডালি 103 টাকার 126 টাকা মধ্যে, বনস্পতি ঘি 146 টাকার 152 টাকা, পিঁয়াজ 18 টাকার 25 টাকা এবং চিনি 46 টাকার 50 টাকা মধ্যে রয়েছে। এ ছিল দৈনিক বজার পরিস্থিতি।

কার্যক্রম, দিন 2:45 হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম এবং অপরাহ্ন 3টায় শুনবে কিষাণ সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষাণ ভাষার বিশেষ কার্যক্রম মাক্কা পোপো ঝকা ঝকা। এথিলা আগামীকাল আম কেন্দ্রর প্রসারিত হওয়া কতক কার্যক্রম সম্পর্কিত সূচনা। আকাশবাণী সম্বলপুর, বর্তমান সময় রাতে 11:09। শেষ হল আজির অধিবেশন, আগামীকাল সকাল 5:53 আরম্ভ করব আমার প্রথম অধিবেশন। আজপে বিদায় দিও, জয় হিন্দ।